0: হ্যালো, ও হ্যালো, কোথাও রাখো। অনি শুন তো, মসঙ্গ তিমিহর লাগে এটা খতরা সারপ্রাইজ ছ। ইউ তিম্রো লাগে অনি, ইউ তিম্রো লাগে আই এম গেটিং ম্যারিড। অনি তিমিহর জসরি নাম পড়ছ হ্যাঁ, ম জানু পড়ছ ল। অনি জমা কক ল, আই এম গেটিং লেট, বাই।
1: সরি ইয়ার, আমি এটা কেটিকো লাগে দুইজনা সাথ চাকরি করে রাখতে। সরি
2: সরি ইয়ার।